0: สิคือพีดีก้าวหน้ากับบางเมื่อเราบางทีบ้าบางทีต้องมาหลังที่ตรงนี้สิเวลาบ้าเบ็ดเบ็ดที่จุดตรงขากันที่บ้านกันยังไงเนี่ยเจ้าอุ้ยได้ก้าวหน้าตรงกุ้งอ่ะหุบก้าวมาก้าวมุ่งตัดตาตาที่บ้านหาตาตาลีคุยดีสิเนี่ยเราบ้าวิธีเดียวกันว่าเราอุ้งจะไปกันที่ไหนจวนน้ำมือกันอุ้งจีฮอนาร์บ้าจวนน้ำมือกันแต่ที่เนี่ยเรื่องตัดไปสุดสุดละที่หันหน้าเรียนน้ำมือกันบาดานะบาดชาบุรบานีนี่จะก็บ้าเมื่อไรก็น่าบ้าบานี่เสียแล้วเนี่ยบุตรก็บ้าบ้านที่บ้าหูเลยนี่มึงบ้าบ้าชาบุรีที่บ้านบ้านมือถึงบ้านจะบ้าหูเลยนี่ที่หาบ้าชาบุรีบ้านนี่หายวันวิจิตรวันนั้นมึงหาหูเจ้าก็จะตบบ้าเราอาชวนกันแต่ตัวใจสิไอ้บ้าวี
1: โอเคจะเรียกว่าที่ตาดี
0: ตังกิน
1: ตังกีคินตัดที่คินตัดที่ตาดีกากามุนักาโมกูดีโอเคmetsotso e le shumele metsoe e mene le shumele metsoe mene pele re fitla mane horeng ya bo ya bo ya borobong re ndate ndate tsinyana ko a ko re tlegedi ya gabe pele re tlo tlhageng ka mogahlelo wa go qetela
2: e ya re ha ja ntwa mo mama di wa pele yana ha ja ntwa ho hang ko go buile taba tsenata tse nana ke tsa botlhoko ha ja mo mama landa do ka ngopotsana ke u tindi ka le kae
1: e o na salosa hore una o tlatsa ditaba tsena tsontsong o di bua o bile hore o nana le bona batshwaro ba mehleng maobane mane mothimposo mejwa la salosa hore batho bano ba lokela hore ba tle ba fuwe jwalo mosebetsi o salosa hore batho bano ke batho ba ile hore ba sebitsa ka ke batho ba sebitsang ka thata ho latela ka moo a utlwileng ka teng a buisaneng le bona mane mothimposo mme o titsheletsa tabeng ena hore ba ke ba fuwe jwalo mosebetsi
2: ba to call fela ja khole engwe ke bontsi se molwana ka ja go tshege ka nnete go na le bana bao o ipotsa ona e bina ba ta fetwa hang ha ile ni go na le motho a ke tsena fetwa ntata ka o se bile ka mokita mo kubelwana go ga tsena ma e butswa ngwa go mo do di fetla tsa di o sa tsa o khutlie re bona e ka ka re o ne pa ite o sa sa o le ka ntse fika nyina ni na yi so ntse tse di ngata mo rana go tsama na go tsheba bang ntse le ding ke le ba ba matsuana a ya no mo ba rentse ba ikanne ka yona taba yona yana ya nomoro ba jale ona go e mo ire mo tlhobile ona ona ka mo tsenga se ka yona ka o diba ona jale ha ke di ka yona fela he ke ke di tsa i close jo tla bona go a ka ne di ina yana la mo shibile sala o sebeletsa di a bo o sie go ha se ntse ka ba utla ona la batho ba jwa le bophelo ntate wa ka ba ba fetse ntse tshepo bophelo mo go e ja gola ile motho e ka reng ha mo shibile sala o bone ka rona le kelelo ha mo shibile ga ke a ikona no ka ne di yana ana yona ona la ba o ka ni tsheta ta me o ntse ke le gona o hai mona ha ke tsebe na yo na ka itsa wa ke ka ona ke tshongwela re le go wa ke bang ha ke tota ka loka empa ga go pane le mekhatlo yo tlhia tsap ga ka tsiba o bona go nda di batho bana na ka ba ya ha ni ya khola di ya ka re ntse ga toa
1: e a ko a mena nda di nda di maphoshane ka mane ka thuta modi mona ore mona moareng re tla bua dipuo tsa mefuta ha rena fihlela tharollo ore ba sotho ba hlokamela o e thata e seng melao ena ya rona ya dibili tsa magolo a mahlano ka 2026 ore motho o bolaile motho ka maikemisetso ka motho o bolaile motho ka maikemisetso
2: ka go tsamaya o nyamela
1: re ke tlegetse tsena hona jwale ke jwa ke a tseba hore jwale ha ho le tjena e rekitle ke molate ka tsela ena e rekitle ke molate ka tsela ke ena ha ho le tjena a tla tseba hore a tla a utlwahale hantle kapa re tle re utlwane hantle re tle re utlwane hantle le yena ntate gwaeletinyane o hlaha jwalo mokgatlong ona wa batshwaruwa ba mehleng metsotso e leshome le motsholo mong pele re fihla mane horeng ya bo robong ke re tla hla ka ntate ke a tseba ha re ntse tjena jwale ke ne ke le mo jwale ke ne ke re o tlo amejelo potso ya ntate ke ntate maphoshane ka mane kapa maikutlo a hae ao a ntsitseng mo jwale